প্রবেশী যাতনা শরীর বিনাশী পরম পদকু লভিলে বিষ্ণু অঙ্গরে লীন হেলে শমিক ঋষিঙ্ক নন্দন তাঙ্কর শুঙ্গি ঋষি নাম পূর্বে সপ্ত দিন আগরে কোপে।

ধন্বন্তরী পুণ কলে সে একঠা বেপুণ জল সিঞ্চিলে তৎক্ষণ মৃত সঞ্জীবনী মন্ত্রেণ বৃক্ষ অঙ্কুর হয়ে পুণি ক্রমে সে দ্রুম ভাব ঘেনি সেই ভাবে বৃক্ষ হইলা মনুষ্য আদি দৃশ্য হেলা তা দেখি তক্ষক কহিলে নিশ্চয় জীব তুম্ভ বলে তুম্ভে তো মহত পুরুষ যশ মো নকর বিনাশ মহত লোকঙ্কর ভাব পর যশরে নিত্যে থিব আপনা যশ নকর ই পরর হিতে ক্লেশ পাই প্রাপ্ত রাজা ঠারু ধন মোঠারু নিয়সি দ্বিগুণ হেমন্ত শুনি ধন্বন্তরী মনরে বিচার সে করি রাজার আয়ুষ তো নাহি জানই যোগ বলে মুহি তাহার জীবাকু নাহি সুখ প্রসন্ন ভাব বহি বিরাজ হই গঙ্গা তীরে যোগারূঢ় তত্ত্বজ্ঞানরে আত্মাকু পরম আত্মারে প্রবেশ করি ব্রহ্মদ্বারে যোগাগ্নিরে দগ্ধ হইব সে তো ব্রহ্মরে লীন হেব পিণ্ডরে তক্ষক দংশিব আম্ভর যশত নহিব আম্ভে যে এহাঠারু পুণ ছাড়িণ যিবা কিম্পা ধন হেমন্ত বিচারি ভীষক বইলে শুণ হে তক্ষক তো যশ কিম্পাই নাসিবু পাইলে ধন বাহুড়িবু তক্ষক তাঙ্কু ধন দেলে বাহুড়ি ধন্বন্তরী গলে।

চিত্রশিল্পী মানেতিলে কেশবচন্দ্র শাহ, বন্দিতা রায়, অরবিন্দ মুদলি ও মমতা শ্রীচন্দন। আকাশবাণী ভবানীপাটনা। প্রচার করছু ওড়িয়া কথাচিত্রর গীত। কার্যক্রমের প্রথম গীতটিকে নেছু গঙ্গশিউলি কথাচিত্রর গাইছন্তি লোপিতা মিশ্র। গীত রচনা ও সঙ্গীত নির্দেশনা শ্রীনিবাস।

0: সংস্কৃতি মূল্য।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি নীনা সাহু। মুখ্য সম্বাদ, নিবেশক সম্মেলনীরে যোগ দেবা পাইঁ নূয়াদিল্লী গস্তরে মুখ্যমন্ত্রী কহিলে, ওড়িশা দেশর প্রমুখ নিবেশ গন্তব্যস্থল ভাবে উভা হয়েছি। ভুবনেশ্বরঠারে পাঠ্যপুস্তক ত্রুটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। পিএম সূর্যঘর মাগণা বিজুলি যোজনা অধীনরে 50 লক্ষের ঊর্ধ্ব পরিবার লাভান্বিত এবং মৌসুমী বায়ু প্রভাবরে রাজ্যরে আসন্তা 24 ঘন্টা মধ্যরে বজ্রপাত সহ বর্ষা সম্ভাবনা। বর্তমান সম্পূর্ণ সংবাদ। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজিঠারু তিনিদিনিয়া নূয়াদিল্লী গস্তরে যাইছন্তি। মুখ্যমন্ত্রী আসন্তাকালি এবং শনিবার দিন নূয়াদিল্লীরে ওড়িশা খাদ্য প্রক্রিয়াকরণ 2026 এবং নিবেশক রোড শো কার্যক্রমে যোগ দেবে। এই অবসরে মুখ্যমন্ত্রী রাজ্যে নিবেশ পাইঁ বিভিন্ন শিল্পপতিঙ্ক সহ আলোচনা করিবে। সামাজিক গণমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী কহিছন্তি, সুশাসন, নির্ণায়ক নিষ্পত্তি এবং দ্রুত অভিবৃদ্ধি দ্বারা ওড়িশা দেশর প্রমুখ নিবেশ গন্তব্যস্থল ভাবে উভা হয়েছি। নূয়াদিল্লী এই নিবেশক সম্মেলনী খাদ্য প্রক্রিয়াকরণ, আলুমিনিয়ম এবং ইস্পাত, বিশোধন ও বয়নশিল্প ক্ষেত্রে ওড়িশার নিবেশ পাইঁ শিল্পপতি মানুষ আকর্ষিত করা উপরে ধ্যান কেন্দ্রিত করিব। এই অবসরে বিভিন্ন বুঝামণাপত্র স্বাক্ষরিত হব বলে মুখ্যমন্ত্রী কহিছন্তি, যাহা গুণাত্মক নিযুক্তি সুযোগ, শিল্প অভিবৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক অভিবৃদ্ধিকে প্রোৎসাহিত করে ওড়িশার স্থিতিকে আহুরি সুদৃঢ় করিব বলে শ্রী মাঝি আশা ব্যক্ত করেছন্তি। ভুবনেশ্বরস্থিত মুখ্যমন্ত্রীঙ্କ কার্যালয়ে পাঠ্যপুস্তক ত্রুটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি। বৈঠকে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি যোগ দেই সংশোধন পাঠ্যপুস্তক প্রস্তুতি ও বণ্টন উপরে গুরুত্বারোপ করেছন্তি। উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ, গণশিক্ষা মন্ত্রী নিত্যানন্দ গণ্ড, মুখ্য শাসন সচিব অনুগর্ক সহিত বহু বরিষ্ঠ অধিকারীমানে এতিরে উপস্থিত রহি সংশোধিত পাঠ্যপুস্তক প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছন্তি। বর্তমান বিভিন্ন শিক্ষাবিদ ও বিষয় বিশেষজ্ঞঙ্କ মতামত আধারে পাঠ্যপুস্তকগুড়িকର সংশোধন জারি রয়েছে এবং খুব শীঘ্র সংশোধিত পুস্তক ছাত্রছাত্রীঙ୍କୁ বণ্টন করা যাব বলে গণশিক্ষা বিভাগ পক্ষରୁ কুহাযাଇଛି। পাঠ্যপুস্তক ত্রুটি ঘটনାକୁ ନେଇ କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚ ପକ୍ଷରୁ ଗିରଫ ହୋଇଥିବା ଶିକ୍ଷକ ଓ ଶିକ୍ଷା ନିର୍ଦ୍ଦେଶାଳୟ ଏବଂ ରାଜ୍ୟ ଶିକ୍ଷା ଗବେଷଣା ପରିଷଦର ପୂର୍ବତନ ନିର୍ଦ୍ଦେଶକ ମନୋଜ କୁମାର ପାଢ଼ୀଙ୍କୁ ସର୍ତ୍ତମୂଳକ ଜାମିନ ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ସୂଚନାଯୋଗ୍ୟ

10 মিনিট। চলিত অধিবেশনক শেষ করা পূর্ব শুণতু আজ তৃতীয় অধিবেশনরে আমকেন্দ্রর প্রচারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা। অপরাহ্ন 5টায় শুণবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। যুবশ্রোতা বন্ধু মানুষ কার্যক্রম যুববাণী অপরাহ্ন 5:30 আজ এতে শুণবে বিজ্ঞান পত্রিকা কার্যক্রম বিজ্ঞানিকা। সন্ধ্যা 6:30 শুণবে বিকাশ মন্ত্র এবং রাতে 7:25 জেলা হালচালে শুণবে খোর্ধা জেলা সম্পর্ক। এ কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 7:30 শুণবে প্রায়োজিত কার্যক্রম কিষাণবাণী আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 8টায় শুণবে সংসদ সমীক্ষা আকাশবাণী দিল্লির। রাতে 8:15 প্রচার করব কতটি হিন্দি ভক্তি গীত। শিল্পীমানে হলে মান্না দে, এম এস সুবলক্ষ্মী। স্পোর্টস কেন রাতে 8:30 স্পটলাইট। রাতে 9:16 কন্ট্রি ওয়াইড এন্ড ইনসাইট। রাতে 9:30 সংসদে প্রশ্নকালের রেকর্ডিং। রাতে 10টায় এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির। এলা আজ তৃতীয় অধিবেশনরে আমকেন্দ্রর প্রচারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী ভবানীপাটনা এইটি শেষ করছু আজ দ্বিতীয় অধিবেশনক। আমার তৃতীয় অধিবেশন আরম্ভ করব অপরাহ্ন 5টায়। সেতবে যাই বিদায় নেছু।

শ্রোতা বন্ধু, বিজ্ঞান মানুষ জীবনক যেতে সহজ সুবিধাজনক ও আধুনিক করেছি, সেতবে কিছু আবিষ্কারর অসচেতনতা ব্যবহার নূয় নূয় সমস্যা সৃষ্টি করেছি। সেইপরি এক আবিষ্কার হচ্ছে প্লাস্টিক। আজি আম হাতরে ধরিথিবা পানি বোতল ঠারু আরম্ভ করে ঘর, হসপিটাল, শিল্প, মহাকাশ গবেষণা পর্যন্ত সবুঠিরে প্লাস্টিকর উপস্থিতি দেখিবাকু মিলিথাই। কিন্তু যে প্লাস্টিক আম জীবনক সহজ করেছি, সেই প্লাস্টিক আজি আম পরিবেশ ও মানুষ স্বাস্থ্যপাই এক গম্ভীর আহ্বানরে পরিণত করেছি। প্লাস্টিক হেউছি এক কৃত্রিম পলিমর, যাহার মুখ্যতঃ অশোধিত পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং কয়লার প্রস্তুত করে। পলিমর শব্দর অর্থ হেউছি অনেক ছোট ছোট অণু, যা পরস্পর সহ যোড়ি এক দীর্ঘ শৃঙ্খল গঠন করতে। এই দীর্ঘ অণু শৃঙ্খল হয়ে প্লাস্টিকক শক্ত, হালুকা ও টিকাও করে। প্লাস্টিকর বিশেষ গুণ হেউছি এহাকু গরম কলে বিভিন্ন আকৃতির ঢলি হব। তেণু বোতল, ব্যাগ, বিভিন্ন পাত্র, পাইপ, খেলনা, বিদ্যুৎ সামগ্রী, মোবাইল, কম্পিউটর, গাড়ির যন্ত্রাংশ ঠারু আরম্ভ করে চিকিৎসা উপকরণ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার হয়েছি। শ্রোতবন্ধু, সমস্ত জিনিসর গোটি ভাল দিক সহিত খারাপ দিক মধ্যে রহিথাই। যেপরি প্লাস্টিক সবুবেলে খারাপ নুহে, এর কিছু লাভদায়ক উপকরণ মধ্যে রয়েছে। যেপরি প্লাস্টিক হালুকা হয়েথিবার পরিবহনরে সহজ হয়েথাই, পানিরে নষ্ট হুয়ে নাহি, চিকিৎসারে সিরিঞ্জ, আইভি সেট, রক্ত ব্যাগ পাই উপযোগী হয়েথাই, খাদ্যকু কিছু সময় সুরক্ষিত রাখিবারে সাহায্য করে, তা সহিত বিদ্যুৎ উপকরণরে ইনসুলেটর ভাবরে কাম করে। কিন্তু তা সহিত বর্তমান সবুঠারু বড় সমস্যা হেউছি সিঙ্গল ইউজ প্লাস্টিক।

যেপরি পলিথিন, স্ট্র, প্লাস্টিক চামচ, কপ, প্লেট, পানি বোতল এগুড়িক কেবল কিছু মিনিট পাই ব্যবহার হয়ে শহ শহ বর্ষ পর্যন্ত প্রকৃতি পড়ি রহতি। তাসহ প্লাস্টিক আজি আমার দৈনন্দিন জীবনর এক অপরিহার্য সামগ্রী হয়ে পড়ছে, কিন্তু এর অত্যধিক ব্যবহার এবং অসচেতন বর্জ্য পরিচালনা পৃথিবীর পরিবেশ পাই এক গম্ভীর সংকট সৃষ্টি করেছি। প্লাস্টিক সহজে নষ্ট হয়ে না, গোটিয়ে প্লাস্টিক ব্যাগ কিংবা বোতল সম্পূর্ণ ভাবে নষ্ট হওয়া শহে রু পাঁচশহ বর্ষ কিংবা তাঠার অধিক সময় লাগিপারি থাকে। ফলে এহা দীর্ঘ সময় ধরে প্রকৃতিরে রহি বিভিন্ন ক্ষতি সৃষ্টি করে থাকে। যেপরি প্রথমে মাটির প্রদূষণ, প্লাস্টিক মাটিরে মিশি নষ্ট হয়ে না, এহা মাটির উর্বরতা কমাই দিয়ে, পানি শোষণ ক্ষমতা হ্রাস করে থাকে এবং গছর স্বাভাবিক বৃদ্ধিরে বাধা সৃষ্টি করে থাকে। দ্বিতীয়রে জল প্রদূষণ, নদী, পোখরী ও সমুদ্রে পড়িথিবা প্লাস্টিক জলচর জীবমানঙ্ক পাই বিপদ সৃষ্টি করিথাই। মাছ, কইছ, ডলফিন এবং সামুদ্রিক পক্ষী প্লাস্টিকু খাদ্য ভাবরে খাইলে অসুস্থ হয়ে পড়ন্তি কিংবা প্রাণ হরিপারন্তি। তৃতীয়রে বায়ু প্রদূষণ, প্লাস্টিকু পড়িলে ডাইঅক্সিন, ফ্যুরান ও অন্যান্য বিষাক্ত গ্যাস বায়ুরে মিশি থাকে, যাহা বায়ুকু প্রদূষণ করিবা সহ শ্বাসকষ্ট, ফুসফুস রোগ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হইপারন্তি। চতুর্থরে মাইক্রোপ্লাস্টিকর বিপদ, সময় সহিত প্লাস্টিক ছোট ছোট কণারে ভাঙ্গি মাইক্রোপ্লাস্টিকরে পরিণত হুঁতি। এই কণা পানি, বায়ু ও খাদ্য মাধ্যমে মানুষ ও পশুপক্ষীঙ্কর শরীরে প্রবেশ করে স্বাস্থ্য উপরে কুপ্রভাব পকাই থাকে। বৈজ্ঞানিক মানে মানুষের রক্ত, ফুসফুস এবং প্লাসেন্টারে মধ্যে মাইক্রোপ্লাস্টিকর উপস্থিতি চিহ্নট করতে। শ্রোতবন্ধু, অত্যধিক প্লাস্টিকর ব্যবহার এবং এর রাসায়নিক পদার্থ আমার স্বাস্থ্য উপরে প্রভাব পকাই থাকে। সম্ভাব্য প্রভাব হিসাবে হরমোনরে অসন্তুলন দেখা যা, শ্বাসকষ্ট, এলার্জি, পাচন সমস্যা, হৃদ রোগর আশঙ্কা বড়া এবং প্রজনন স্বাস্থ্য উপরে প্রভাব পকাইবা। যুববন্ধু, প্রত্যেক প্লাস্টিক বস্তুকু বারম্বার পুনর্ব্যবহার করা সুরক্ষিত হুয়ে না। যেপরি উদাহরণের কহবা গেলে একথর ব্যবহার হয়ে পানি বোতলকু বারম্বার ব্যবহার করা উচিত নুহে। গরম খাদ্যকু পতলা প্লাস্টিক পাত্রে রাখা উচিত নুহে। তা সহিত গরম চা কিংবা খাদ্য পাই নিম্নমানর প্লাস্টিক কপ ব্যবহার করা ভালো নুহে। বৈজ্ঞানিক এবং পরিবেশবিদ মানে প্লাস্টিক প্রদূষণকু কমাইবা ফাইপার নীতি অনুসরণ করা পরামর্শ দিয়ে। এই ফাইপার নীতি আমাকে প্লাস্টিকর সঠিক ব্যবহার, বর্জ্য কমাইবা এবং পরিবেশ সুরক্ষার সহায়তা করে থাকে। যেপরি প্রথমে রিফ্যুজ বা প্রত্যাখ্যান করা, যে প্লাস্টিক জিনিস আবশ্যকতা না তাহলে নেওয়া মনা করা। দ্বিতীয়রে রিডিউস, ব্যবহার কমাইবা, প্লাস্টিক ব্যবহার যেতে সম্ভব কমাইবা, তা বদলরে কপড়া ব্যাগ, কাচ কিংবা স্টিল বোতল, ধাতুর পাত্র পরে বিকল্প মান ব্যবহার করা। তৃতীয়রে রিইউজ, পুনঃ ব্যবহার করা, যে প্লাস্টিক সামগ্রী সুরক্ষিত ভাবে পুনঃ ব্যবহার করা যাইপারিব সেগুলি ন ফোপাড়ি তাহলে পুনঃ ব্যবহার করা। চতুর্থরে রিসাইকেল, পুনঃচক্রণ করা, ব্যবহৃত প্লাস্টিককে অলগা করে সংগ্রহ করা এবং পুনঃচক্রণ বা রিসাইকেল পাই পঠাইবা। এহাদ্বারা নূতন প্লাস্টিক তৈরি আবশ্যকতা কমে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত হয়ে থাকে। পঞ্চমরে রিকভর বা পুনরুদ্ধার করা, যে প্লাস্টিককে পুনঃচক্রণ করিহব না সেগুলি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিরে শক্তি কিংবা অন্য উপযোগী সম্পদ উদ্ধার করা যাইথাই, এহাকু রিকভর কুহাযায়। শ্রোতবন্ধু, পরিবেশ সুরক্ষা করা আমার সমস্ত কর্তব্য। প্লাস্টিকর সমস্যা কেবল পরিবেশর নুহে, এহা আমার ভবিষ্যৎ সহিত জড়িত। আজি যদি আমি সচেতন হই প্লাস্টিকর ব্যবহার কমাইবা, আসন্তা পিঢ়ি এক সুস্থ, সবুজ ও এক স্বচ্ছ পৃথিবী উপহার দেইপারিবা। প্রকৃতিকু সুরক্ষা করা অর্থ হেউছি নিজ জীবনকু মধ্যে সুরক্ষা করা। তেবে আসন্তু আমি সমস্তে সচেতন হেবা, প্লাস্টিকর অনাবশ্যক ব্যবহার কমাইবা এবং স্বচ্ছ, সুস্থ ও সবুজ পৃথিবী গঠনরে নিজের ছোট ছোট অবদান।

ক্যাপ্টেন মানকে ত্রিরঙ্গা উড়াবার আউ বন্দে মাতরম গাইবার ছাত্রছাত্রী মানক ভিতরে অনলাইন জনা অজনা কার্যক্রম মোটর সাইকেল রেলি ত্রিরঙ্গা আলোক সজ্জা রঙ্গোলি প্রদর্শনী বাগির কার্যক্রম মান করা যাবারকে স্থির করা যাইছে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আষ্টানু তিন দিনিয়া গস্তি নয়াদিল্লী যাইছন। মুখ্যমন্ত্রী আইবা কাল আউ শনিবার দিন নয়াদিল্লী ওড়িশা খাদ্য প্রক্রিয়াকরণ 2026 আউ নিবেশক রোড শো কার্যক্রম থি যোগ দেবে। ই অবসরে মুখ্যমন্ত্রী রাইজে নিবেশ লাগি শিল্পপতি মানকর সঙ্গে আলোচনা করবে। সামাজিক গণমাধ্যম জরিয়ে মুখ্যমন্ত্রী কইছন সুশাসন নির্ণায়ক নিষ্পত্তি আউ অভিবৃদ্ধি লাগি ওড়িশা দেশর প্রমুখ নিবেশ গন্তব্যস্থল ভাবে উভা হয়েছে। নয়াদিল্লী ই নিবেশক সম্মিলনী খাদ্য প্রক্রিয়াকরণ আলুমিনিয়ম আউ ইস্পাত বিশোধন আউ বয়ন শিল্প ক্ষেত্র থি ওড়িশা ন নিবেশ লাগি শিল্পপতি মানকর ধ্যান কেন্দ্রিত করবা। ই অবসরে ভিন ভিন বুঝামণা পত্র স্বাক্ষরিত হওয়া বলে মুখ্যমন্ত্রী কইছন, যেটাকি গুণাত্মক নিযুক্তি সুযোগ শিল্প অভিবৃদ্ধি আউ অন্তর্ভুক্তিমূলক আর্থিক অভিবৃদ্ধিকে প্রোৎসাহিত করিকি ওড়িশার স্থিতিকে আহরি মজবুত করবা বলে শ্রী মাঝি আশ করিছন। ভুবনেশ্বর নথিবা মুখ্যমন্ত্রী কার্যালয়ন পড়া বহিতে ভুল বাবদ জরুরি বৈঠক হয়েযাইছে। বৈঠকটি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি যোগ দিকি সংশোধিত পড়া বহি প্রস্তুতি আ বাঁটবার উপরে জোর দিয়েছেন। উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ, গণশিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ড, মুখ্য শাসন সচিব অনুগঙ্কর সহিত বহুত বরিষ্ঠ অধিকারী মানে ইতি উপস্থিত রয়েকি সংশোধিত পড়া বহি প্রস্তুতি বাবদে আলোচনা করেছেন। ইহাদে ভিন ভিন শিক্ষাবিদ আ বিষয় বিশেষজ্ঞ মানকর মতামত আধারতি পড়া বহি মানকর সংশোধন কাম চালিছে। আ খুব জলদি সংশোধিত বই ছাত্রছাত্রী মানকু বণ্টা যাবা বলে গণশিক্ষা বিভাগ তরফু কুহাযাইছে। পড়া বইতে থিবার ভুল ঘটনাকে নেইকি ক্রাইমব্রাঞ্চ তরফু গিরফ হইতিবা শিক্ষক আউ শিক্ষা নির্দেশালয় আউ রাজ্য শিক্ষা গবেষণা পরিষদর আগর নির্দেশক মনোজ কুমার পাঢ়ীঙ্কু শর্তমূলক জামিন দিয়াযাইছে। ইন জনাই দিয়াযাইপারে যে গলা 14 তারিখ শ্রী পাঢ়ীঙ্কু গিরফ করাযাইকি কোর্ট চালাণ করাযাইথিলা। রাইজে 45,000 সরকারী আউ সরকারী অনুদান প্রাপ্ত বিদ্যালয়ন পড়ুথিবার পাখাপাখি 46,00,000 ছাত্রছাত্রীঙ্কু ভুল থিবার পড়া বই বণ্টা যাইথিলা। নিট ইউজি 2026 পরীক্ষাতে উত্তীর্ণ হইতিবার ছাত্রছাত্রী মানক লাগি আষ্টানু ওজেইই তরফু অনলাইন পঞ্জীকরণ আউ কাউন্সেলিং মূলিছি। ছাত্রছাত্রী মানে কাউন্সেলিং র কার্যসূচী আউ অলগা সূচনা ওজেইই র ওয়েবসাইট থি পাইপারবে। 2026-27 শিক্ষাবর্ষ লাগি যুক্ত দুই না লেখার স্পট মেধা তালিকা বাহারিছে। ইতি মোট 25,332 ছন ছাত্রছাত্রীঙ্কু বছা যাইছে। বছা প্রক্রিয়া শেষ বেলকে 87,549 জন ছাত্রছাত্রীঙ্ক ভিতরু মোট 46,570 জনকু বছা যাইছে। সম্বলপুর বিশ্ববিদ্যালয় তরফু ছাত্রছাত্রী মানকর নিযুক্তি যোগ্যতা আউ বৃত্তিগত দক্ষতা বড়াবার উদ্দেশ্যে 8 দিনিয়া নিযুক্তি যোগ্যতা আউ দক্ষতা বিকাশ কার্যক্রমর শুভারম্ভ করা যাইছে। পিএম উষা যোজনা 2026 অধীনতে হইতিবার কার্যক্রমটি বিশ্ববিদ্যালয়ের 9টা স্নাতকোত্তর বিভাগর 140 জন ছাত্রছাত্রী ভাগ নিছন। 8 দিন ধরিকি হেবারকে থিবার কার্যক্রমটি ছাত্রছাত্রী মানকু অ্যাপটিচ্যুড, বায়োডাটা প্রস্তুতি, গ্রুপ ডিসকসন, নেতৃত্ব, দলগত কাম, সমস্যার সমাধান বাগির ভিন ভিন ব্যবহারিক প্রশিক্ষণ, ভিন ভিন ব্যবহারিক প্রশিক্ষণ আউ বিশেষজ্ঞ মার্গদর্শন দিয়াযিবা। নয়াপড়া জেলা পুলিশ পড়িয়াঠানে আরক্ষী সেবা কেন্দ্রকে আরক্ষী অধীক্ষক অমৃত পাল সিং উদ্ঘাটন করেছেন। পুলিশ আও সাধারণ লোকর ভিতরে ভল সম্পর্ক স্থাপনা করবার লক্ষ্যতে এই কেন্দ্র প্রতিষ্ঠা করা যাইছে। বৌদ্ধ জেলা কণ্টামালঠানে জুনিয়র রেডক্রস তরফু ডেঙ্গু আউ ম্যালেরিয়া সচেতনতা কার্যক্রম হয়ে যাইছে। ডেঙ্গু ম্যালেরিয়া নু রক্ষা পাইবার লাগি কুলর, ফুলগমলা বাগির জাগামানকে জমুথবার পাইনকে সফা করবার, ঘর চারিয়াড় সফা রখবার, মশারি লগাইকি শুইবার বাবদে সচেতন করা যাইছিলা। পানিপাগ, রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু সক্রিয় রয়েছে। ইতার প্রভাবতে ভিন ভিন জাগান বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আইবা 11 তারিখ তক বর্ষা লাগি রহবা। আইবা 24 ঘণ্টা ভিতরে বিজলি ঘড়ঘড়ি সাঙ্গে বর্ষা হবা বলে পাখাপাখি সবু জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখিয়া খবর ফের ঘায়। রাষ্ট্রপতি আইবা কাল প্রদান করবে জাতীয় হস্ততন্ত্র পুরস্কার। 23,731 কোটি টঙ্কা খরচাতে গোবর্ধন যোজনাকে কেন্দ্র ক্যাবিনেটর মিলা অনুমোদন। ওড়িশা দেশর প্রমুখ গন্তব্যস্থল ভাবে উভা হয়েছে কহিলে মুখ্যমন্ত্রী। নয়াদিল্লী ঠানে নিবেশক সম্মিলনীতে হেবে সামিল। আর পড়া বইতে থিবার ভুল বাবদে ভুবনেশ্বর নহিছে জরুরি বৈঠক। আজির আঞ্চলিক খবর ইনু শেষ হলা।

0: আমি কহুলু এমত লগার বর্ষা হেলা
1: হেলা
0: বনিয়া আসিলা বিলের পানি মারিলা রোগ পোক ভয় মধ্য অছি
1: রোগ পোক হেলে বিশেষজ্ঞ পরামর্শ করিবা ঔষধ দবা পোক মরিবে আমি পুনি ফসল ভণ্ডা পাইবা আর কোন
0: এমিটি কিন্তু পাঠটা হউচি এমন্ত হেলে বুঝিবা দরকারে যে আমি যদি জৈবিক খত সারর প্রয়োগ করুচন্তি তাহলে আম ফসল ভালো রহুচি
1: বিল খণ্ড কে বি ভালো রহুচি
0: পরিবেশ ঠিকঠাক রহুচি
1: যৌ ফসল গণ্ডা ক হবো আম দেহ পাই বি ভালো
0: ভালো তুমি এমিটি গপুট হেলে গপুট হব কিছু আলোচনা অছি না নাই
1: আলোচনা
0: মানে আমার যে কিষান বাণী কার্যক্রমে চাষী ভাই মানে যেমি উপকৃত হেলা ভাই গোটা বড়িয়া বিষয় দেখা আলোচনা আরম্ভ কর
2: আম গণের উপস্থিত অনেক কটক কেন্দ্রীয় ধান গবেষণা অনুষ্ঠানর বিভাগ মুখ্য ফসল সুরক্ষা ডক্টর শ্যামরঞ্জন দাস মহাপাত্র আপনার স্বাগত করছু আমার কার্যক্রমকে নমস্কার
3: নমস্কার
2: স্যার আজ আমি যে বিষয় রাখিছে ধান ফসলের রোগ পোক পরিচালনা এই বিষয়ে তো কথা হবা তা পূর্ব আমি জানা চাহিবু ধানের কেউ কেউ রোগ পোক মানে সবুঠার অধিক ক্ষতি করে থাকে
3: আমার যে ধান এই ধান ফসলের যদি আমি দেখবু তাহলে প্রায় 800 প্রকার পোক লাগতি এবং বিভিন্ন রকম রোগ মধ্যে লাগতি কিন্তু যদি মুখ্য পোক মুখ্য রোগ যদি আমি দেখবু সেতিরে কাণ্ডবিন্ধা পোক পত্রমোড়া পোক কাহাড়িয়া পোক মাটিয়া গুন্ডি পোক যেটা কি বাদামি গুন্ডি পোক কইথাউ বহু জায়গার মধ্যে তাকে চকড়া পোক মধ্যে কইথান্তি তারপরে ধলাপিঠিয়া গুন্ডি পোক সবুজ পত্রডিয়া পোক বিরিয়া পোক নলি পোক পত্রকটা পোক গন্ধি পোক লেড়া পোক ইয়ে সব হচ্ছে মুখ্য পোক যেগুড়ি কি ধানকু নষ্ট করে থাকে তাছাড়া যদি আমি রোগ কথা কইবু তাহলে রোগ ভিতরে আমার মহিষা রোগ পত্র পোড়া রোগ সাহারা রোগ সাহারা রোগ যেটা কি আমি আগর কৌতুলু যে মহালক্ষ্মী আসিগলে সেটা গোটে ইন্ডিকেশন কিন্তু আজ সেটা আমার বহুত ক্ষতি করছি তাছাড়া আউ রয়েছে বাদামি পত্রচিতা রোগ এমতি বহুত রোগ রয়েছে যেটা কি আমার ধান ফসলকু নষ্ট পৌঁছতি তারপরে আমি যে ধান চাষ করিবু সেথিরে আমার চারোটি মুখ্য যে মূল মন্ত্র সেই মন্ত্র আধারে যদি আমি চাষ করিবু তাহলে নিশ্চিতরে আমি লাভবান হবু
2: স্যার এই যে চারোটি মন্ত্র কহিলে এই চারোটি মন্ত্র কোন কোন কহিলে
3: যে চারোটি মন্ত্র মু কহুচি সে চারোটি মন্ত্র মুখ্যত আমি রোগ পোক নিয়ন্ত্রণ যে করু সেথিরে এই চারোটি মন্ত্রকু আমি নিশ্চিতরে ফলো করিবা দরকার প্রথমটি হলা সঠিক চিহ্নট সঠিক পদ্ধতি সঠিক সময় আউ সঠিক পদক্ষেপ এই চারোটি মন্ত্রকু যদি আমি আপনাউচু তাহলে নিশ্চিতরে আমি লাভবান হব
2: আজ্ঞা আসি চারোটি মন্ত্র বিষয়ে আমার যে কার্যক্রম শুনুচার টিকা পরামর্শ দিয়ন্তু কেমিতি সঠিক সময়ে সে সাবধান হেবে সঠিক পদ্ধতি সঠিক সময় সঠিক কেমিতি সে চিহ্নট করিবে রোগ পোককু সে বিষয়ে টিকে পরামর্শ দিয়ন্তু
3: মু কইলি যে প্রথম মন্ত্রটি হলা কোন সঠিক চিহ্নট কাহিকি করিবা আম পাখে ঔষধ অছি আমি ঔষধ পকাই দেবু চিহ্নিকি আমার কোন লাভ হব দেখন্তু রোগ আউ পোক তথা আমার যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যেটি আমার খাদ্য সার অভাব বা খাদ্য সার অধিকা হলে যা সব লক্ষণ পরিপ্রকাশ হুয়ে সেগুলা প্রায় বেড়ে বেড়ে কোণ হুয়ে না গোটিয়ে আউ গোটে অনুপ্রক রয়েথায় তেমন সেক্ষেত্রে আমাকে সঠিক চিহ্নট করা দরকার যে কোথি পাই আমার এই সমস্যা উপজিছি এটা রোগ পাই কি এটা পোক পাই এটা আমার খাদ্য সারর অভাব পাই কি আমার খাদ্য সার অধিক হয়ে যাওয়া পাই তেমন সেথিরে যে আমার যে পোক চিহ্নট করিবা কেমতি আমি চিহ্নট করিবা দেখন্তু প্রথম আমার সি যে পোক চিহ্নট করিবার বিভিন্ন পদ্ধতি রয়েছে সদাবেলা আপনার মনে রাখিবা দরকার সপ্তাহকু অতি কমরে দুই থর জমি পরিদর্শন করিবা দরকার এবং তাছাড়া কোন কোউ কোউ জিনিসকু আপন পর্যবেক্ষণ করিবা দরকার প্রথমে পত্রকু দেখিবে কাণ্ডকু দেখিবে গছ মূলকু টিকে অনেইবে তা সহিত শীর্ষ ভাগকু মধ্য

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর বর্তমান প্রচার করুছু সমবেত কণ্ঠরে ওড়িয়ারে দেশবন্দনা পরিবেষণ করুছেন শিল্পী জগন্নাথ ত্রিপাঠী ও সাথী। কার্যক্রমের এথর শান্তিত কপত ভূমি এই ভারত ভূমি এই দেশবন্দনাটি